আর সামিহাতা পণ্ডিত ভীম সিং যোশী না স্বামী আর সাথে ভক্তি সঙ্গীত কার্যক্রম বন্দনা আহ সমাপ্ত করিয়েছে।

স্বাধীনতার হলে সাম্বার শো লাল সিং কাছে বাফেল নোয়া গীত অরিজিত সিং আমি শিল্পা রাও নয়গল শর্মা সঙ্গীতকার প্রীতম আমি গীতকার অমিতাভ ভট্টাচার্য।

0: এরা যারা দেখবেন এমন ধরনের রোগ মানে জীবন পানি তো রক্ষা মনে হচ্ছে সাথে সাথে শরীরে জরুরি এবং উৎসর্গিত তথা রোগীদের বিকাশ করা এই জরুরি অক্সিজেন
1: মাল্টিপল হতে পারে।